পারে। আজি শ্রীক্ষেত্র পুরীঠারে অনুষ্ঠিত হওয়ার থিবা জগতরনাথ মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথঙ্কর পবিত্র রথযাত্রার প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী শুনিপারিবে আকাশবাণী কটক কেন্দ্রর সকাল সাতটা তিরিশ মিনিট্রু রথটণা শেষ পর্যন্ত। সকাল সাতটা দশ মিনিট রয়েছে কার্যক্রম আমার স্বাস্থ্য। ওড়িয়া ভক্তিগীত শুনিবে সকাল সাতটা পঁচিশ মিনিট্রে। সন্ধ্যা ছটা দশ মিনিট্রে ওড়িয়া ভক্তিগীত, সন্ধ্যা ছটা তিরিশ মিনিট্রে শুনিবে বিশেষ গঠনমূলক কার্যক্রম বিকাশ মন্ত্র। সন্ধ্যা ছটা পঞ্চাবন মিনিট্রে আজির প্রসঙ্গ। রাতে সাতটা পঁচিশ মিনিট্রে জেলার হালচাল, আজি অছি সম্বলপুর জেলার হালচাল। কিষাণবাণী রাতে সাতটা তিরিশ মিনিট্রে। রাতে আটটার এবং রাতে দশটার প্রচার করা যাব হিন্দি চলচ্চিত্র গীত। রাতে আটটা পনের মিনিট্রে শুণবে তুলসী রামায়ণর পরবর্তী ভাগ। রাতে আটটা পঁচিশ মিনিট্রে হিন্দি ভক্তি গীত। রাতে আটটা তিরিশ মিনিট্রে শুণবে হিন্দি সুগম সঙ্গীত। রাতে নটা পনের মিনিট্রু দশটা যায় শুণিপারে বিবিধ ভারতী কার্যক্রম। এবং রাতে দশটা তিরিশ মিনিট্রে রয়েছে এনসিইআরটি দ্বারা প্রস্তুত কার্যক্রম। ইয়ে থিলা কার্যক্রমর সূচনা। আকাশবাণী বলাঙ্গীর, এরপরর কার্যক্রম আঞ্চলিক সম্বাদ শুনিপারে আকাশবাণী কটক কেন্দ্রর কিছু সময় মধ্যে।

0: বা কাহার ব্যক্তিগত অহংকার বা ঔদ্ধত্য যোগ এ ঘটনা ঘটলা আমি তাকে কেমিতি জানিলু আমি কেবল অনুমান করে পারিবা এবং অতীতরে এভাবে কিছু দুর্ঘটনা ঘটিছি ইয়ার দৃষ্টান্ত আমি কেবল আপনার দেই পারিবু এইটা কেবল অনুমান এয়া সত্য উপরে আধারিত নুহে এবং তাকে যাঞ্চ করিবা পাই বা তাকে জানিবা পাই আমা পাখরে কোনসি সাধন বর্তমান নাই তেণু আমি কাহাকু আরোপ করু নাহু বা আমি কাহাকু আক্ষেপ মধ্য করু নাহু এই ধারা বিবরণী মাধ্যমে কারণ ধারা বিবরণী ভাষ্যকার ভাবে আকাশবাণীর কোনসি অধিকার নাই কোনসি নির্ণয় নেওয়া পাই যে এথিপাই ইয়ে দায়ী সেথিপাই সে দায়ী এথিপাই সে দণ্ড পাইবা উচিত এসব কথা আমার কহিবার উচিত বি নুহে কারণ আমার সে অধিকার নাই কিন্তু আমি কেবল এতিকি কহিপারিবু যে মহাপ্রভু এভাবে করতে কারণ সাধারণতঃ আমার ধারণা এবং সাধারণতঃ আমার বিশ্বাস যে মহাপ্রভু অহংকার সহতি নাই কিন্তু কোণসি অন্য কারণর মধ্য এ কথা ঘটি থাই পারে মহাপ্রভু বিনা টাহিয়ারে গুমুট ভিতর বড়দাণ্ডকু আসিবা এটা মধ্য আম দ্বারা গ্রহণীয় হয়ে পু না আমি তাকে বহুত দুঃখর সহিত আমি গ্রহণ করুছু কিন্তু কোণ হয়েছি কোণ হেলা গুমুট ভিতরে মহাপ্রভু কাহিকি এত সময় রহিলে এটা পরবর্তী সময় হি আমি আপনার কইপারিবু বা আপন তাকে অন্য মাধ্যমর মধ্য জাঁপারে তবে এতিকি কথা যে মহাপ্রভু আসবার আজ টিকি বিলম্ব কলে আউ এবে মধ্য অরুণস্তম্ভ পাখানে মহাপ্রভু অটকিকি রয়েছেন এতিকি সূচনা আমি আপনার দৌছু আবর্তী সময়ের মহাপ্রভু রথারূঢ় হবে এবং মহাপ্রভুক সেবক মানে বর্তমানে পহণ্ডি করা প্রয়াস করুত এবং মহাপ্রভু আসিযে ভাল লাগুছি আমি যেহেতু মহাপ্রভুক চলমান হবার মধ্য আমি লক্ষ্য করুছু তবে সবু তাঁকর ইচ্ছা আমি যেতবে কোণসি অসুবিধা অঘটন ইয়াকু দেখু সেতবে আমার নিয়ন্ত্রণ বাহারকু যেতবে কথা চালি যায় আমি সেতবে গোটিয়ে মাত্র কথা কহু যে মহাপ্রভুঙ্কর ইচ্ছা তাঁকর যাহা ইচ্ছা হব সেই অনুসারে হব সেথিরে কিয়ে কোণ কলা নকলা সেইটাকু আমি বর্তমান তার বিচার করিবা বা তার নির্ণয় করিবা এটা আম পক্ষের সঙ্গত নুহে তবে যাহা হোক মহাপ্রভুঙ্কর এই যে লীলা এই যে লীলা ইয়ে মধ্যে গোটে লীলা আপনার জানন্তি অতীতরে অনেক দুর্ঘটনা ঘটিছে তাকু মধ্যে মহাপ্রভুঙ্কর সেবক মানে যে মহাপ্রভু চারমাল উপরকু না উঠিবা মহাপ্রভু চালমার উপরু ওলেলা বেলকু গড়ি পড়িবা এসব কথা যে হয়েছে তাকু মধ্যে তাঁকর ইচ্ছা বা তাঁকর লীলা ভাবে কুহযাইছে তেণু এবে কাহিকি মহাপ্রভু অটকিছেন তাঁকু মধ্যে তাঁকর ইচ্ছা ভাবে গ্রহণ করা যাও পরবর্তী সময়ের আমি দেখিবা মহাপ্রভু কোণ করুছেন তেণু এই হচ্ছে কথা দ্বিতীয় কথা হেলা যে আজি করোন ভিতরে আমি দেখুছু মু গতকালি এই যে শ্রীমন্দির প্রশাসন আ জেলা প্রশাসন তরফর গোটে রূপরেখ প্রকাশ পায়ে গোটে পুস্তিকা সে পুস্তিকা মু পড়ুলি মু দেখিলি সেতরে বহু স্থানের লেখা হয়েছি এ বর্ষ কঠোর অনুশাসন প্রয়োগ করা যাব অনধিকৃত লোক রহিবে নাহি করোন ভিতরে কিন্তু এবে আমি করোন কু দেখুছু করোন তো ভর্তি হয়ে যাইছি তেণু করোন যে ভর্তি হয়ে যাইছি এতে প্রশাসনর যে পদক্ষেপ সে পদক্ষেপটা কিভাবে ভাবে কার্যকারী হয়েছে তাকে মধ্য দেখিলা বেলকু আমি টিকি মনে সন্দেহ আসুছি অনধিকৃত লোক কিছু করোন ভিতরকু বহু বাটরে চালি আসিথিবার সম্ভাবনা মধ্যে রহুছি তবে যাহা হোক রথরে যেতবে ঠাকুর মানে আরূঢ় হয়েযে এবং রথ টণা যেতবে চারমাল খোলা হব প্রশাসন তার দায়িত্ব নিয়ে করোন কু নিশ্চিত ভাবে খালি করব এপর্যন্ত কোণসি অঘটন দুর্ঘটনা আমার আখিরে পড়ি নাই লোক মানে বেহোশ হওয়া আমি গত রথযাত্রা মানুষ দেখিছু বারম্বার লোক মানে বেহোশ হয়ে যাতে স্ট্রেচরে তাঁকু বুহা হুয়ে এপর্যন্ত সে প্রকার গোটিয়ে মধ্য দৃশ্য আমার আখিরে পড়িনি তেণু অন্য সব দৃষ্টি দেখলে সবু ঠিক অছি কিন্তু মহাপ্রভু বর্তমান অরুণস্তম্ভ পাখে গোটে পটক ঢলিকি রয়েছেন সেবক মানে তাঁকু এপট সেপট ঢলাউছেন কিন্তু মহাপ্রভু চলমান হো না তাঁকর ইচ্ছারে এই ব্রহ্মাণ্ড চালিথিবা হেতু তেণু সবুকু তাঁকর ইচ্ছা ভাবে গ্রহণ করিবার এক মানসিকতা আমি বি গ্রহণ করিথিবার আমি কেবল অপেক্ষা করিপারিবা কোণ করিপারিবা আউ তেণু যেতবে মহাপ্রভু আসিবা কথা আসন্তু বিলম্ব কিছু হয়ে নাই এবে মধ্যে মহাপ্রভু আসিলে এই যে তিনটা ভিতরে সবু সেরা পহরা শঙ্করাচার্যঙ্ক দর্শন এসব কথা আছে তাহা মধ্যে নির্বিঘ্নরে হয়েপারিব এবং নীতিকু টিকে ত্বরান্বিত কলে ঠিক সময়ের যে ধার্য রথ টণা আছে চারটা বেড়ে সে সময় মধ্যে অতিক্রান্ত হব না এবং সবু কাম সুবিধার হয়েযিব সবুকু মহাপ্রভুঙ্কর ইচ্ছা উপরে ছাড়ি দিয়েকি আমি বসিবা আমি কেবল আমার কর্তব্য করিবা আমার পুরুষার্থ আমি করিবা যে দায়িত্ব আমাকে যাহা দিয়া হয়েছি আমি সে সবু দায়িত্ব
1: অধ ঘন্টা ডেরি হয়েছি
0: অধ ঘন্টা ডেরি হয়েছে সে ডেরিটা কিছু বড় কথা নুহে আমি অতীত বর্ষর অভিজ্ঞতার আপনার কহিপারু যে অধ ঘন্টা ঘন্টে ডেরি মধ্য সবু চলাই নিয়া যায় এবং তাকে সমাহিত করি ঠিক সময়ের রথ টণা মধ্য হয়ে যায় ଏସବୁ ପ୍ରାରମ୍ଭ।

যেতে দূর ঘন্টা নিদান শুভে নজরে নেই পকায়ে অকৃত দুষ্কৃত গড়ে গড়থা দেই পতাকা ডাকুছি চলচঞ্চল হেই আস আস এ নীল নগরকু আস এ নীলাদ্রি মন্ডন এ নীলাদ্রি শিখর নীলাদ্রি মৌড় মণি সে প্রভুঙ্কর কালিয়া শান্তঙ্কর লীলারে তুমি মধ্যে আসি সমস্তে উপস্থিত হয়ে যাও আর মোর ঘণ্ট ধ্বনি যেউঠি মধ্য শুভা যাচ্ছি সে স্থান পুণ্য পবিত্র হচ্ছি যেপরি শঙ্খর ধ্বনিরে সবকিছি পরিপূর্ণ হয়ে যাই থাকে পাপ প্রক্ষালন হয়ে যাই থাকে সেইপরি ঘণ্ট নাদ যেউঠা পর্যন্ত শুভা যায় সে ক্ষেত্র পরম পাবন হয়ে যাই থাকে প্রভু সত্যরে কোণ আপন সেই ঠাকুর বলভদ্র জগন্নাথ সুভদ্রাচ সুদর্শন দারু ব্রহ্ম স্বরূপায় চতুর্ধা মূর্তয় নম সে চারি মূর্তি আজি কিন্তু দশ অবতার যাত্রা দশ অবতার পটি দিও পূজা পাউলে আজি দশ অবতার যাত্রা পতিত পাবন যাত্রা জয়

0: এই পবিত্র ছেড়া পহরা। তেণু ছেড়া পহরা প্রমাণ কর যে অবতারী পুরুষঙ্গর সৃষ্টিলীলা এবং সকারাৎমক তত্ত্বলীলা অবকাশে পুণ্যপীঠ বড়দাণ্ডে রাজা প্রজা শাসক শাসিত সাধারণ অসাধারণ ক্ষেত্রীয় চণ্ডাল সমস্ত সমান সমস্ত পার্থিব সত্তার পরম ও শ্রেয়ধর্ম হচ্ছে সেবাবোধ, যে সেবা উল্টাই দেলে বা সে বর্তমান মু প্রথম বুথ কু বর্তমান নিবেদন করিবি সে বর্তমান পরবর্তী ধারা বিবরণী প্রদান করিবা পাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
1: ধন্যবাদ ডক্টর হরিহর কানুন মহোদয়। আপনার বুথ সামনারে বা দ্বিতীয় কেন্দ্র সামনারে গজপতি মহারাজাঙ্কর শ্রীনগর, গজপতি মহারাজা সেইটু বাহারিলে আপন তাঙ্কর ধারা বিবরণী দেলে এবং সে তুরন্ত আম আড়ে চালি আসলে। তেণু দ্বিতীয় কেন্দ্রু প্রথম কেন্দ্রকু আমি ধারা বিবরণী আনিলু এইপাই, কারণ বর্তমান গজপতি মহারাজ আম সম্মুখে বিরাজমান অছন্তি, তাঙ্কর মেহনা বর্তমান তালধ্বজ রথর চারমাল তলে উপস্থিত অছন্তি। এবং গজপতি মহারাজা এই যে সেবা করন্তি সেই সেবাটি প্রকৃতরে গোটে ভগবানক পাখরে সেবার কোনসি বাছ বিচার নথায় বা পটান্তর নথায়। তেণু আপন দেখুচন্তি এই যে 119 প্রকার সেবা বর্তমান অছি, সে 19 প্রকার সেবা ভিতরে আপনকর কোঠ সুয়াশিয়া ভূই সেবক যেমানে কাঠ বুহামুহি করন্তি, যেমানে চারমাল বাঁধন্তি, এবং অতীতরে যেমানে রথকু পেলুথিলে রথকু টানুথিলে সেইভাবে সেবকঠু আরম্ভ করি আপনকর মন্দির উপরে বানা বাঁধিবা চুনরা সেবক এবং কোঠ সুয়াশিয়া সেবকঙ্ক পর্যন্ত সেবক মানে অছন্তি। সেইথিরে পূজা পণ্ডা অছন্তি, সেইথিরে দইতা অছন্তি, সেইথিরে প্রতিমাপাত্র অছন্তি, সেইথিরে প্রতিহারি অছন্তি, সেইথিরে খুঁটিয়া অছন্তি, এবং সেইথিরে চুনরা খুঁট কোঠ সুয়াশিয়া পর্যন্ত সেবক মানে অছন্তি। তেণু মহাপ্রভুঙ্ক পাখরে সেবার কোনসি সান বড় কথা নাহি, যে চুনরা সেবক হয়েছি যে ওলাউছি মহাপ্রভুঙ্ক রথ ওলাউছি দাণ্ড ওলাউছি সে বি যেতিকি সেবা করুছি, পূজা পণ্ডা যে রত্ন সিংহাসনের বসিকি সেবা পূজা করুছন্তি সে মধ্যে সেতিকি গুরুত্বপূর্ণ। তেণু মহাপ্রভুঙ্কর সেইথিপাই আপন শ্রোতা বন্ধু আপন মানে জানিথান্তু যে মহাপ্রভুঙ্কর সেবা গুড়াক এতে জটিল যে গোটিয়ে লোক যদি এটি সেবার সময়ের উপস্থিত ন রহিব তাহলে সে সেবা হয়েপারবনি। মন্দির খোলা হওয়া দুয়ার ফিটা ঠু আরম্ভ করে মঙ্গল আলতি তাপরে অবকাশ এসব সময়ের যে সেবক মানকর থাকে দায়িত্ব সে সবু দেব সেবক মানে একাঠি নহলে তাহলে সে সেবা হয়েপারিব না, জনক পাই মধ্যে সেবা অটকি যাই পারে। তেণু সেইথিপাই গোটে সেবা আছে চর্চা, সেমানে ডাকি আনন্তি পুরা যাইকি ডক্টর নরেশ চন্দ্র দাস মহাশয় হ্যাঁ চর্চা চর্চা সেবক অছন্তি, যেমানে যে সেবক মানকর থাকে দায়িত্ব সে সেবা পাই আগুরু যাইকি তাঙ্কু সতর্ক করাইকি যে তোমার সেবা আছে কালি সকালে অছি কালি আসিব। তেণু এপন দেখন্তু এই যে 119 প্রকার সেবা, এই সেবারে কেউ সেবাটা বড় কেউ সেবাটা সান এমিতি কথা কিছু না, যদি গোটে ছোটিয়া সেবা বলে আমি কহিবা সেই সেবার সেবক মধ্যে যদি ন আসিব তাহলে সে সেবাটা হয়েপারবনি। তেণু এইথর বিচার করন্তু গজপতি মহারাজা যে সেবা করুচন্তি সেই সেবাটা তল আড়ু প্রথম, তল আড়ু প্রথম মানে যেটা কোঠ সুয়াশিয়া মানে করন্তি, যেটা ওলাওলি করন্তি, যেটা চণ্ডাল বলে কহুচন্তি, চণ্ডাল কথা নুহে প্রকৃতরে সেইটা, ইয়ে গোটে সেবা। তেণু গজপতি মহারাজা যেতবে সেবা করন্তি সে কোন চণ্ডাল বেশ পড়ন্তি কি, সে গজপতি বেশরে হি আসন্তি কিন্তু সেবাটা করন্তি চণ্ডালর কর্ম। তেণু কর্মরে যেহেতু কোনসি ভেদ নাই, কোনসি কর্ম ছোট নুহে সংকীর্ণ নুহে, এবং কর্ম বিচাররে কাহাকু হীন কাহাকু বড় কাহাকু ছোট এসব প্রকার বিচার রাখিবা উচিত নুহে বলি, এবং মহাপ্রভুঙ্ক ক্ষেত্রে তার ঔচিত্য তো আদৌ না। তেণু মহাপ্রভুঙ্কর যে যেকোনসি সেবা করিপারিব সে এ গোটে সেবা, হ্যাঁ সেবা সেবা। তেণু এই সেবা পাই আমি আমি দেখুছু আপনার সকালে মু কহুতিলি যে 380টি স্বেচ্ছাসেবী সংস্থা বর্তমানে পুরী বড়দাণ্ডে লাগিছন্তি, কোন কি করুচি কি পানি ছিঞ্চুচি কি চপল যে লোক মানকর রহি যাচ্ছে তাকু গোটাউছি, ইয়ে বি গোটে সেবা। যে সে সেবা করুচি সে গোটে তা জায়গায় কেউ অধিকারী হয়েথিব অফিসর হয়েথিব কিন্তু বড়দাণ্ডে সি সে কথা ভাবুনি, সে ভাবুছি যে মহাপ্রভুঙ্কর সেবা এ দাণ্ডের যে খণ্ডিয়া চপল মানে সব পড়ছে মু যদি তাকে গোটাই দেলি

0: এই তিনোটি রোগর প্রাদুর্ভাব বড়ি যায়।
1: এথিরু রক্ষা পাইবা পাই ঘর চারিপাখরে ও ঘর ভিতরে কোনসি স্থানরে সাত দিনরু অধিক সময় পানি জমি রহিবাকু দিয়ন্তু নাহিঁ।
0: পানিকু ধরি রখুথিবা ভঙ্গা ডব্বা, সড়েই, অব্যবহৃত হাঁড়ি, টায়ার আদি নষ্ট করি দিয়ন্তু।
1: ঘর পাখরু বণবুদা সফা করন্তু।
0: নাল নর্দমারে ও খালুয়া স্থানরে জমি রহুথিবা পানিরে মশা নিরোধক ঔষধ পকাইবাকু স্বাস্থ্য কর্মচারী বা পৌর কর্মচারীঙ্কু সহায়তা করন্তু।
1: দিন হেউ বা রাতি শোইবা বেলে মশারি ব্যবহার করন্তু।
0: শরীরকু যথাসম্ভব অধিক ঢাঙ্কিবা ভলি পোশাক পিন্ধন্তু।
1: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা।
2: পবিত্র রথযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজার আপনাদের জনাউছি অসুমারি শুভেচ্ছা। এই শুভ অবসরে সুভদ্রা শক্তি বাজারে এসএচজি মা মানক হাত তৈরি হস্ততন্ত্র ও হস্তকলা সামগ্রী সহিত মিলিট্রু প্রস্তুত বিভিন্ন জৈবিক সামগ্রীর অপূর্ব সম্ভার। পবিত্র ঘোষযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজারে বিভিন্ন ক্রয় উপরে স্বতন্ত্র রিহাতি। আসন্তু আপনার অপেক্ষার সুভদ্রা শক্তি বাজার, এসআইআরডি ক্যাম্পাস, ইউনিট 8, ভুবনেশ্বর।
3: জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মু আপনাদের কহুতিলি গজপতি মহারাজঙ্কর সেবা কথা। আপনার আগোটে কথা জাণিথান্তু শ্রোতা বন্ধু, গজপতি মহারাজা চাইলে ভারতের জনে বড় উকিল হয়ে পারিথান্তে, বহুত পয়সা রোজগার করে পারিথান্তে, কিন্তু মহাপ্রভুঙ্কর সেবা পাই সে সমস্ত উকিল বৃত্তি বা অধিবক্তার বৃত্তিকে সে পরিত্যাগ কলে সবুদিন পাই। এবং সেই দিন ঠারু তাঙ্কর মহাপ্রভুঙ্ক সহিত থিবা, মহাপ্রভুঙ্ক প্রতি থিবা তাঙ্কর ভক্তি প্রতিপাদিত হেলা, প্রমাণিত হেলা যে প্রকৃতরে এ জনে সমর্পিত রাজা। মহাপ্রভুঙ্ক পাই এ সর্বস্ব মধ্যে ত্যাগ করি পারন্তি, যোটা তাঙ্কর অতীতরে তাঙ্কর পূর্বপুরুষ মানে করিথিলে। আপন জানিছন্তি ভৈ বংশর প্রতিষ্ঠা করিথিবা রামচন্দ্র দেব দ্বিতীয় ইন্দ্রদ্যুম্ন বলি তাঙ্কু কুহা যায়। এবং সে মহাপ্রভুঙ্কর নবকলেবর করাইছিলে, মহাপ্রভুঙ্কু যে বিশ্বর মহান্তি নেই আসছিলা তাঙ্কর ব্রহ্ম পদার্থ, সেই ব্রহ্ম পদার্থকু পুনরুদ্ধার করি পুনি নবকলেবর বিগ্রহ করাইকি মহাপ্রভুঙ্কু শ্রীক্ষেত্রে পুনি প্রতিষ্ঠা করিথিলে। তেণু এইভাবে ভাবরে যে তাঙ্কু পূর্বপুরুষ মানে মহাপ্রভুঙ্ক পাই সবুকিছি করিছন্তি এবং হাফিজ কাদর হইছন্তি, ধর্ম ছাড়ি দেইছন্তি কেবল মহাপ্রভুঙ্কু রক্ষা করিবা পাই, এবং যাহাকু আধার করে সুরেন্দ্র মহান্তিঙ্কর নীলশৈল উপন্যাস রচনা হয়েছে, সে সবু এই গজপতি বংশর পূর্বসূরী মানঙ্কর মহাপ্রভুঙ্ক প্রতি থিবা সমর্পিত সেবার দৃষ্টান্ত। তেণু সেই সেবার জনে অগ্রগামী ভাবরে গজপতি মহারাজা এবে সেবা করুচন্তি। আউ গোটে কথা, যোটা যেতেবেলে অনঙ্গ ভীম দেবঙ্ক সময়রে যেমতি রাউতপণরে নিজকে সমর্পিত করে এ রাজ্যর প্রকৃত রাজা জগন্নাথ মহাপ্রভু বলে ঘোষণা করেছিলে, গজপতি মহারাজা এবে মধ্যে চাহুচন্তি। অনেক ক্ষেত্রে গজপতি মহারাজা কহিবার মু শুনিছি যে ওড়িশার রাজ্য সরকার মধ্য, রাজ্য সরকারর যে মুখ্য সে প্রথমে মহাপ্রভুঙ্কু কেন্দ্রে রখিকি রাজ্য শাসন করন্তু। এ রাজ্যর প্রথম হচ্ছে মহাপ্রভু, তেণু যেতবে যে কথা করবে প্রথমে কেন্দ্রে মহাপ্রভুঙ্কু রখন্তু, তাপরে তাঙ্কর নির্দেশরে সবু কার্য করুচন্তি, এই প্রকার ভাব রখিকি করন্তু বলি গজপতি মহারাজা বহু স্থানরে মধ্য মত দেইছন্তি। আউ গোটিয়ে কথা, গজপতি মহারাজাঙ্কর গোটে বড় ভূমিকা রহুছি জগন্নাথ সংস্কৃতির সুরক্ষা এবং তার পরম্পরার বিধিবিধানর সুরক্ষা, এই সম্পর্কের মধ্য সে বহুত উদ্যম করুচন্তি। এবে তো সদ্য যে ঘটনা সব ঘটিছে আপন মানে তার আভাস পাইতিবে, এবং গজপতি মহারাজাঙ্কর বক্তব্য হেলা বা গজপতি মহারাজা চাহুচন্তি যে জগন্নাথঙ্কর সংস্কৃতি সম্পর্কের প্রচার হউ, কিন্তু জগন্নাথঙ্কর সংস্কৃতি সম্পর্কের অপপ্রচার ন হউ। এবে জগন্নাথঙ্কর সম্পর্কের থিবা শাস্ত্র, জগন্নাথঙ্ক সম্পর্কের থিবা গ্রন্থ, স্কন্ধ পুরাণ হেলা, বামদেব সংহিতা হেলা, নীলাদ্রি মহোদয় হেলা, যে মূল গ্রন্থকু আধার করে জগন্নাথঙ্কর উৎসব রীতি নীতি সেবা পূজা পর্ব পর্বাণী ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছে, সে সবুকু অধ্যয়ন নকরি অনেক লোক অনেক কথা কই দৌঁচন্তি, যা ফলরে জগন্নাথ সংস্কৃতির প্রচার অপেক্ষা অপপ্রচার বেশি হচ্ছে, ভুল কথা গুড়াক লোকঙ্ক পাখু যাচ্ছি। সে সম্পর্কের মধ্য বর্তমান মন্দির প্রশাসন চিন্তা করুচন্তি যে এই অপপ্রচারকু কেমিতি রোকিবা, সেথিপাই আইন আনিবাকু পড়িব, এবং সেই আইন আনিলে যে মানে এই প্রকার অপপ্রচার করুচন্তি প্রকৃতরে সে বিষয় প্রবেশ নথাই, জ্ঞান নথাই, জগন্নাথঙ্কর সম্পর্কের যা পারু তাহা কহুচন্তি তার মধ্য কেমিতি বারণ হব। আপন জানিছন্তি অতীতরে ধাম শব্দকু নেইকিরি গোটে বিবাদ হইতিলা, এবং দীঘারে যে মন্দির প্রতিষ্ঠিত হইতিলা জগন্নাথ মন্দির, তাকু মধ্য সেই ধাম শব্দ সেইটু নূতন সরকার পশ্চিমবঙ্গে আসিবা পরে সেই ধাম শব্দ সেইটু প্রত্যাহৃত হয়েছে, এবং জগন্নাথঙ্ক সহিত যে মূল যেমতি নীলাচল ধাম এসব কথা গুড়াক অছি, সে শব্দ গুড়াক যেমতি অন্য কোনসি বাণিজ্যিক উদ্দেশ্যরে বা ব্যবসায়িক উদ্দেশ্যরে

শ্রোতাবন্ধু নমস্কার। আমা ভারত সরকার বিভিন্ন প্রকার উন্নয়নমূলক যোজনা সব প্রস্তুত করুছন্তি। সরকার প্রস্তুত করুথুবা যোজনাগুড়িকর মুখ্য লক্ষ্য হেউচি লোকমানঙ্ক পাখরে পৌঁছাইবা এবং সচেতন করি তাকু কার্যকরী করিবা, যাহা ফলরে সেবানঙ্কর বিকাশ সম্ভব হই পারিব। এই পরিপ্রেক্ষিরে আজি আমার কার্যক্রম বিকাশ মন্ত্র।

0: আজি আমার আলোচনার বিষয়বস্তু রয়েছে
1: প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। এ সম্পর্ক আলোচনা করা আজ আমার সহ আকাশবাণী স্টুডিওরে উপস্থিত অনেক গোষ্ঠী কৃষি অধিকারী পোলসরার গণেশ্বর সাহু। তো প্রথমে আমি আমার কার্যক্রমকে সাহুবাবুকে স্বাগত জনাইবা। সাহুবাবু নমস্কার।
2: নমস্কার ম্যাডাম।

0: আজি যে আলোচনা রয়েছে প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা, প্রকৃতরে এই যোজনাটি কোন?
1: আমার চাষী ভাই অবগত নিমন্তে মু জনাই দেউছি যে সবু চাষী ভাই মানে জানিথিবে যে গত অক্টোবর 11, 2025 রে এনএসসি কমপ্লেক্স পুসা নুয়াদিল্লী ঠারে প্রধানমন্ত্রী করকমলরে উদ্ঘাটিত হয়ে যাই আমার প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা। এই যোজনাটা

0: দাদা, আইয়া তো বত্রে বত্রে
1: কেতনে কেতে কথা হই হই হই হই হই প্রকৃতিরে। কিন্তু আমার চাষি ভাই মানে কাণা করুছন ই সমিয়া কি
0: দাদা,
1: সেটা তো জানবার নিহাতি দরকার আছে ভাই।
0: হই হই হই
1: জনে চাষি আইয়া কর নম্বর থিলা আইয়া জিয়ে কি
0: দাদা
1: কৃষি উপরে যোগ্যতা হাসল কলা পরে চাষ করুছন আইয়া কর সঙ্গে
0: দাদা
1: অনেক সময় আগে কথাবার্তা হবার হেসি বি
0: হয় হয় হয়
1: তাহাকু লগন দুই কথা জানমা মই নমর লগেগিরি আইয়া কর সঙ্গে কথা হোক
0: দাদা।
2: আইয়া জোহার,
3: নমস্কার আইয়া,
2: কেনতা আছেন আইয়া?
3: ভাল আছে আইয়া।
2: সিধা আকাশ মাড়ি বলাঙ্গীর র কিষান বাণী বিভাগ নু সিধা মুই আপনকু যোগাযোগ করুছে। আপনকর পরিচয় টিকে কহন্তু আইয়া আমার সব শ্রোতা ভাই বোন মানকু।
3: আজ্ঞা, মোর না শ্রী গণেশ ভৈ, মুই কেশিঙ্গারু কহুথিলি, লতরা পঞ্চায়েত রু।
2: যে আইয়া আপনকর ইডা আপন গাঁরে রহুছন আইয়া?
3: হয় আজ্ঞা।
2: আপনকর গাঁটা আইয়া কেন কেন বাটু দেখির যে হেসি?
3: আজ্ঞা, আমার গাঁ লতরা জলকো আজ্ঞা, কেশিঙ্গা ভবানী পাটনা হাইওয়ে মঝিরে পড়বো আজ্ঞা।
2: আজ্ঞা, গাঁ কেনতা জায়গা আজ্ঞা?
3: গাঁ বলে আপনকর এটা তো আজ্ঞা আর পঞ্চায়েত এটা আর।
2: আচ্ছা, যে আজ্ঞা কতটা ওয়ার্ড আছে আজ্ঞা আপনকর গাঁরে?
3: আম গাঁ আজ্ঞা ছটা ওয়ার্ড আছে,
2: পুরা গ্রামীণ পরিবেশ নেই গে।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আজ্ঞা।
2: আজ্ঞা, গাঁ পাখে লাগিকিরি পাহাড় নদী কিংবা পতরা কেনতা পরিবেশ আজ্ঞা?
3: আজ্ঞা, আমারটা চলি নদী তো নেই, জোর আছে আজ্ঞা আমার।
2: বলে আজ্ঞা জোর খনি বলে তো আজ্ঞা নিহাতি চাষ বঢ়িয়া হোক আপনকর গাঁরে?
3: হ্যাঁ আজ্ঞা।
2: কেন কেন চাষ বেশি হচ্ছে আজ্ঞা?
3: বেশি করে আজ্ঞা আপনার ধান একা করা হচ্ছে আজ্ঞা, খরা দিনে মুগ করুছন আর।
2: ই যেন জোর যেন যাইছে আজ্ঞা, এই জোর কে কাঁ জোর বলুছন?
3: এটাকে আজ্ঞা বাবে জোর বলুছন,
2: পুরা বনে পানি রয়েছে আজ্ঞা, পানি বেশি আসি।
3: হ্যাঁ আজ্ঞা, আমারটা জোর বি আছে আর নদী বি আছে আজ্ঞা, তো দুইটা এটা আছে। নদী না আপনার রেত নদী বলে যেটা কহা হচ্ছে, হ্যাঁ, যেটা কি আমার ধূসগুড়া ড্যাম র পানি কনেকশন আছে এনে, তো এনে আমার চেক ড্যাম রয়ে করে মেঘা লিফ্ট ইরিগেশন সরু ডবল করে পৌঁছে।
2: চাষী পহলা গুটে খেণ করা হউথিলা, এবে জুড়ে খেণ হেলা পরে নিহাতি হিসাবরে চাষীর বি কিছু আয় হেলা কি পরিবর্তন হেইছে কি কারণ আজ্ঞা?
3: হ্যাঁ আজ্ঞা, হেইছে, চাষী তো বহুত উপকৃত হইছন আজ্ঞা। এবে দেখুন, সিঙ্গল চাষ কলা বেলে কেন হচ্ছিলা, যেতে হলে মন্ডি নে বিকলা পরে কার হাতে তো পয়সা নেই রহে না আজ্ঞা, ছ মাস পরে ডবল ক্রপ হলা পরে পয়সা বি গোটে রোটেট হয়ে পারুছে বিজনেস বলিয়া।
2: আইয়া দেখুন, সরকার বাহাদুর যেন ধান র মানে MSP বড়া হেলা আজ্ঞা, রেট বড়া হেলা, ইতি আজ্ঞা চাষী ঠিক আছে কি আহরি হবার কথা কি কেন আপনার হিসাবে আজ্ঞা?
3: চাষী তো আজ্ঞা ইনে MSP বড়া লাগে ঠিক হলে
2: স্থিতি অছে আজ্ঞা, কেতে দূর কে আইলেন চাষ আরম্ভ করিছন কি কেন স্তর রে অছন
3: বর্তমান? আপনার ধান বুনা বুনি তো সরি যাইছে, বাকি তলি বি পোকা হইগলা না আজ্ঞা, পোলা যেটা তলি বি পোকা হলা না, বর্ষা তো এতে ঠিক নেই হবার, ই বর্ষ বাউডা যাত্রা তককে আমি রূপারূপি করি হবা, আমার মেঘা লিপ বি চালবা আর কেতে দিন পরে আজ্ঞা।
2: আজ্ঞা, যে জায়গায় পোলা মানে পকাই থিলে মঝিরে যে গোটে বড় বর্ষা হলা, ক্ষতি হলা কি ঠিক হলা আজ্ঞা?
3: নেই আজ্ঞা, ক্ষতি তো কিছু নেই হবার, এ বড় বর্ষা হলা পরে আমার যে ডবল ক্রপ হতিলা বলে আমি এটা নেই করি পারুথে না, বতরটা ঠিক নেই হতে, কাদো করি নেই হতে কি জুতি বি নেই হতে, চালি নেই পারছে, বড় বর্ষা হলা পরে কাদো করি কর সব তলি পোকা হলা আর।
2: আজ্ঞা, বেশি বুনা করুছন কি বেশি রুয়া আজ্ঞা?
3: আজ্ঞা, আমি বাহাল এরিয়া তো সব রূপা একা হচ্ছে আজ্ঞা, বাকি যে আমার মাল বের না রহেলা সেটা বুনা রোগ করা হয়েছে আর।
2: পোলা পকেই থিবি আজ্ঞা, পোলা ঠিক আঁকড়িছে আজ্ঞা?
3: হ্যাঁ আজ্ঞা, ঠিক হয়েছে আঁকড়িছে।
2: আচ্ছা, পকালা বেলকে পোলা কাঁ কাঁ সার সুরি দেখি পকাউছন কি সাদা পকাউছন আজ্ঞা?
3: হ্যাঁ আজ্ঞা, DAP পটাশ দি করে পকা হয়েছে, 1846 DAP রয়েছে আমার,
2: পোলা বড়বার লাগি আজ্ঞা ফের গা, আগে ফের 8 দিন 10 দিন পরে কিছু সার দিয়া যাইছি।

0: দাদা,
1: বলে ভাই
0: দাদা
1: আজ্ঞা কেতে বঢ়িয়া কথা মানে সবু কহিলে, চাষটি কেতে লাভ আছে, কেতে কথা আজ্ঞাকর ভিতরে বি নিহাতি হিসাবরে রহিছে।
0: হয় হয় হয়।
1: আর আজ্ঞা চাকরি কে ছাড়ি করি চাষ আড়কে আসিকরি করি করি দেখাই দে পারিছন, যেনটা কি সবু চাষি বি
0: দাদা
1: ইটা বি করি পারবে, ইটা গুটে বঢ়িয়া কথা।
0: হয় হয় হয়।
1: সমিয়া যেতে বেলে অছে গুটে ভল গীত যে শুনো ভাই
0: লগার।
1: ঠিক।

কথাচিত্র, কুরুক্ষেত্র, দ্বৈতকণ্ঠদান অলকা ইয়াগ্নিক ও কুমার শানু, গীতরচনা দেব কোহলি, সঙ্গীত হিমেশ রেশমিয়া।